ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে আপাতত ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখা হচ্ছে। বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে গঠিত বিচারক কমিটি সংসদ ভবনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে রিপোর্ট জমা দিয়েছে। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে আজ আরজিকর মামলার শুনানি। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আজকে বিস্তারিত খবর।

0: করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ ব্যক্ত করেছেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা কার্যকর হওয়ার ফলে ১০,০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেন। এর ফলে ভারতে ১০,০০০ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মত প্রকাশ করেছেন। ভারতের উন্নয়নের গতি, জনসংখ্যা তত্ত্ব, প্রতিভাবান ও সম্ভাবনাপূর্ণ যুব সমাজ, বাণিজ্যিক কর্মকাণ্ড, বিনিয়োগ বান্ধব নিয়ন্ত্রণ পরিকাঠামো এবং প্রতিযোগিতামূলক মানসিকতার উপর আলোকপাত করেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিড ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, পরিচ্ছন্ন জ্বালানি, শক্তিক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়ে চলেছে তারও উল্লেখ করেন।
1: 2030 তক হমনে 500 গিগাওয়াট ক্লিন এনার্জি और 5 মিলিয়ন টন ग्रीन हाइड्रोजन प्रोड्यूस करने का टारगेट रखा है। ग्रीन एनर्जी इन्वेस्टमेंट नॉर्वे वेल फंड की भी प्राथमिकता है। मैं नॉर्वे को भारत के क्लीन एनर्जी फ्यूचर में अहम हिस्सेदार बनने के लिए आमंत्रित करता हूँ।
0: এর আগে পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী অসলোর নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গস্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী আজ নরওয়ের অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের উদ্দেশ্য হল প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা, সুস্থায়ী উন্নয়ন ও বাণিজ্যের মতো ক্ষেত্রে নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদী ছাড়াও পাঁচটি নর্ডিক দেশের প্রধানমন্ত্রীরা ওই সম্মেলনে যোগ দিচ্ছেন। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ও ডিজিটাইজেশন এবং সুস্থায়ী উন্নয়নের বিষয়ে মূলত আলোচনা হবে এই সম্মেলনে। এর আগের সম্মেলন হয়েছিল 2022 ডেনমার্কের কোপেনহেগেনে। সম্মেলনের ফাঁকে শ্রী মোদী ডেনমার্ক, আইসল্যান্ড ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও বসবেন। এদিকে পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাত্তারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে। ভিয়েতনামের হ্যানয়ে গতকাল ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় শ্রী সিং বলেন, ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও কোন রকম পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। শুধু তাই নয়, শত্রুদের যে কোনো অপকর্মের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে জবাব দিতে প্রস্তুত। দেশে পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা বাড়ানো হয়েছে। দিল্লিতে তা বেড়েছে লিটার পিছু 90 পয়সা। এর ফলে জাতীয় রাজধানীতে এখন 1 লিটার পেট্রোলের দাম 97.77 টাকা থেকে বেড়ে হল 98.64 টাকা, ডিজেলের দামও 90.67 টাকা থেকে বেড়ে হয়েছে 91.58 টাকা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী নেতাদের কাছ থেকে আসা অনুরোধের প্রেক্ষিতে আপাতত তিনি ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখছেন। ট্রুথ সোশ্যালের এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানান, খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম এশিয়া দেশগুলির কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে। প্রস্তাবিত চুক্তিতে ইরান যাতে কোনো পরমাণু অস্ত্র ব্যবহার করতে না পারে তা সুনিশ্চিত করা হবে। যদিও আলোচনা ভেস্তে গেলে স্বল্প সময়ের মধ্যে ব্যাপক আকারে সামরিক অভিযান শুরু করার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বেজিং সফর শেষ হওয়ার 7 দিনের মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে দেখা করতে সেদেশ সফরে যাচ্ছেন। পুতিন আজ ও আগামীকাল চীনে থাকবেন। ক্রেমলিন সূত্রে খবর, পুতিন ও শি জিনপিং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়সমূহ নিয়ে দুদেশের মধ্যে আলোচনা করবেন। উল্লেখ্য, 2001 সালে স্বাক্ষরিত চীন রাশিয়া মৈত্রী চুক্তির 25তম বার্ষিকীতে এই সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রে ভাসমান রাশিয়া জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত ছাড়ের মেয়াদ 1 মাসের জন্য বৃদ্ধি করেছে। মার্কিন রাজস্ব বিভাগ এ সংক্রান্ত এক নির্দেশ জারি করে। এতে বলা হয়েছে, 17 এপ্রিল বা তার আগে সমুদ্রে আটকে পড়া রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড় 17 জুন পর্যন্ত বাড়ানো হল। ক্যালিফোর্নিয়া সান্দিয়াগোর এক মসজিদে বন্দুক হামলায় 2 বন্দুকবাজ সহ 5 জনের মৃত্যু হয়েছে। সান্দিয়াগোর পুলিশ প্রধান স্কট ওয়াল সাংবাদিক সম্মেলনে জানান, অভিযুক্ত 2 কিশোর হামলার পরেই কিছুটা দূরে গিয়ে আত্মঘাতী হয়। ইসলামিক সেন্টারে বন্দুক হামলাকে বিদ্বেষজনিত অপরাধ হিসেবে গণ্য করা হয়ে থাকে। আগামী 30 ও 31 অক্টোবর জর্জিয়ার আটলান্টায় G20 বিদেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী স্থিতিশীলতা সমৃদ্ধি প্রসারে G20 এর মূল লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে এই বৈঠকে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতি সমৃদ্ধ দেশগুলির বিদেশমন্ত্রীরা একত্রিত হবেন। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। কয়েক সপ্তাহ আগে দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতুরি এবং উত্তর কিভু প্রদেশ থেকে 300 জন সংক্রমিতের সন্ধান মিলেছে। প্রতিবেশী উগান্ডাতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানানো হয়েছে। সূত্রে খবর, স্বাস্থ্য মন্ত্রক, জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, নিবিড় রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ এবং সংশ্লিষ্ট একাধিক দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, ইবোলা আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে গঠিত বিচারক কমিটি সংসদ ভবনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে রিপোর্ট জমা দিয়েছে। 1968 সালে বিচারক তদন্ত আইনের অধীনে বিধিবদ্ধ প্রয়োজনীয়তার সঙ্গে সাযুজ্য রেখে এই রিপোর্ট পেশ করা হয়েছে। গত বছর 12ই আগস্ট লোকসভার অধ্যক্ষ এই কমিটি গঠন করেন। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আরজিগর মেডিকেল কলেজ ও হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতি মামলায় আইনি বিচার প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের স্পেশাল সেক্রেটারি ডাক্তার অমিত দা রাজ্যপালের হয়ে এই অনুমতির কথা জানান। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমের এক বার্তায় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে এক মহৎ ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলেও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে আগেই জানানো হয়েছে আরজিকর মামলার দুই বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আজ মামলাটি ওঠার কথা। আরজিকর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের নামে ব্যাপক আর্থিক অনিয়ম চলে বলে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ। অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিপত্যের অভিযোগ তুলে সরভান জুনিয়র ডাক্তারদের একাংশ। ইডি ব্যাংক জালিয়াতি মামলায় জড়িত থাকার অভিযোগে আম আদমি পার্টির নেতা দীপক সিংলাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ওরিয়েন্টাল ব্যাংক অব কমার্স থেকে 150 কোটি টাকারও বেশি জালিয়াতির অভিযোগ আছে। সিবিআই নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর ও অহল্যানগর থেকে এদের পাকড়াও করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বাস্তার জেলায় বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করবেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা সম্মেলনে যোগ দেবেন। শ্রী শাহ গতকাল বাস্তার জেলার নেতানারে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম ও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব সহ আরও বিভিন্ন জায়গায় আগামী দুদিন তাপপ্রবাহ চলবে। এদিকে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক তীব্র গরম এবং তাপপ্রবাহের প্রেক্ষিতে একটি জনস্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইজারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার ওপর এতে জোর দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়াম খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী $10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে ভারত ও নরওয়ে উভয়েরই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি আজ অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে আজই শ্রী মোদী ইতালি যাচ্ছেন। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: নমস্কার, ইয়ো আকাশবাণী খরসাং হো, প্রাদেশিক সমাচার সাবিনা গিরিবাট শুনু হোস। প্রথম প্রমুখ সমাচার। पश्चिम बंगाल सरकार ने कोलकाता को आरजीकर मेडिकल कॉलेज तथा अस्पताल का पूर्व प्रधान अध्यापक संदीप घोषलाई मुद्दा चलाउन स्वीकृति दिएको छ। मुख्यमंत्री शुभेन्दु अधिकारी को नेतृत्व में रहेको नया सरकार ने राज्य में भ्रष्टाचार मुक्त र पारदर्शी प्रशासन प्रदान करने दिशा में ठूलो प्रशासनिक कदम चालेको छ। तृणमूल सरकार का पाला में केन्द्र र राज्य का विभिन्न परियोजना में धोखाधड़ी को आरोप को छानबीन गर्न राज्य सरकार ने एक आयोग गठन गरेको छ। मुख्यमंत्री शुभेन्दु अधिकारीले हिजदेखि जनता दरबार शुरू गर्नुभएको छ। अनि गोर्खाल्यान्ड क्षेत्रीय प्रशासन जीटीएले एक आदेश जारी गर्दै विभिन्न कार्यालयहरूमा पुनरोजगारी वा सेवा विस्तारमा रहेका रिटायर्ड कर्मचारीहरूको नियुक्ति तत्काल प्रभावले समाप्त गरेको छ। अब समाचार विस्तारमा। पश्चिम बंगाल सरकारले कोलकाताको आरजीकर मेडिकल कलेज तथा अस्पतालका पूर्व अध्यापक सन्दीप खोसलाई मुद्दा चलाउन स्वीकृति दिएको छ। मुख्यमन्त्री सुवेन्दु अधिकारीले एक आधिकारिक आदेश जारी गर्दै ईडीलाई खोसलाई कथित वित्तीय अनियमितता र मनी लन्ड्रिङको आरोपमा मुद्दा चलाउन अनुमति दिएको बताउनु भएको छ। उहाँले यसअघिको तृणमूल सरकारले लामो समयदेखि जबरजस्ती अनैतिक रूपमा अनुसन्धान प्रक्रिया रोकेको बताउनुभयो। आधिकारिक आदेशका अनुसार पश्चिम बंगालका राज्यपाल आरएन रविले एफआईआर रेकर्ड र तथ्यहरूको जाँच गरेपछि कोलकाताको आरजीकर मेडिकल कलेज र अस्पतालका तत्कालीन प्रिन्सिपल सन्दीप खोसलाई अदालतमा मुद्दा चलाउनु पर्ने निर्णय गरेको हो। यो मुद्दा एक प्रशिक्षार्थी डाक्टरको बलात्कार र हत्यासँग पनि सम्बन्धित छ, जसको सौ गत वर्ष 9 अगस्तमा अस्पतालको सेमिनार कोठामा फेला परेको थियो। यसैबीच 29 नोभेम्बर 2025 सीबीआईले आरजीकर मेडिकल कलेज र अस्पतालमा वित्तीय अनियमितताको सम्बन्धमा आरोप पत्र दायर गरेको थियो। आरोप पत्रमा वित्तीय अनियमिततामा संलग्न भएको अभियोगमा सन्दीप घोष, डाक्टर आशिष कुमार पाण्डे, विप्लव सिन्हा, सुमन हजरा अनि अफसर अली खान विरूद्ध मुद्दा दायर गरेको हो। कोलकाता उच्च अदालतको आदेशपछि अनुसन्धान शुरू गरिएको थियो। मुख्यमन्त्री सुवेन्दु अधिकारीको नेतृत्वमा रहेको नयाँ सरकारले राज्यमा भ्रष्टाचार मुक्त र पारदर्शी प्रशासन प्रदान गर्ने दिशामा ठूलो प्रशासनिक कदम चालेको छ। राज्य सरकारले पश्चिम बंगाल सिभिल सेवा डब्ल्यूबीसीएस का कैयौं अधिकारीहरूलाई मन्त्रीहरूको कार्यकारी सहायकको रूपमा नियुक्त गरेको छ। राज्य कार्मिक र प्रशासनिक सुधार विभागले जारी गरेको अधिसूचनामा अधिकारीहरूलाई तुरन्त नयाँ जिम्मेवारी लिन निर्देशन दिएको छ। स्रोतका अनुसार सफा छवि, पारदर्शी कार्यशैली र राजनीतिक रूपमा निष्पक्ष सेवा रेकर्डका आधारमा उनीहरू छनौट गरिएको हो। स्वतन्त्रतापछि पहिलो पटक पश्चिम बंगालमा भारतीय जनता पार्टीको सरकार बनेपछि राज्यको प्रशासनिक संरचनामा ठूलो परिवर्तन हुन थालेको छ। मुख्यमन्त्री सुवेन्दु अधिकारीले मुख्यमन्त्री कार्यालय र प्रदेश सचिवालयमा ठूलो फेरबदल शुरू गरेका छन्। नयाँ सरकारले पूर्व मुख्यमन्त्री ममता ब्यानर्जीको कार्यकाल विस्तारमा काम गरिरहेका 60 वर्ष माथिका 243 अधिकारीहरूको विस्तारित नियुक्तिहरू पनि खारेज गरेको छ। यसबाहेक मुख्यमन्त्री कार्यकालमा हालै 2 आईएएस अधिकारी नियुक्त भएका छन्। पश्चिम बंगालका मुख्यमन्त्री सुवेन्दु अधिकारी सरकारले तृणमूल सरकारका पालामा केन्द्र र राज्यका विभिन्न परियोजनाहरूमा धोखाधड़ीको आरोपको छानबिन गर्न एक आयोग गठन गरेको छ। नयाँ सरकारले दोस्रो मन्त्री परिषद बैठक हिज बसेको थियो। त्यहाँ आयोग गठन गर्ने निर्णय भएको थियो। यस्तै पछिल्ला केही वर्षमा महिला तथा बालबालिकामाथि भएका अत्याचारको छानबिन गर्न दोस्रो आयोग गठन गरिएको छ। मुख्यमन्त्री सुवेन्दु अधिकारीले हिज राज्य सचिवालय नवन्नामा पत्रकार सम्मेलन गरी यी दुई आयोग गठनको घोषणा गर्नुभएको हो।
3: आज पश्चिम बंगाल सरकार की कैबिनेट में हमारी जो चुनाव के दौरान जो कमिटमेंट था ऑनरेबल सेंट्रल यूनियन होम मिनिस्टर एंड कोऑपरेशन मिनिस्टर रिस्पेक्टेड अमित शाह जी ने डिक्लेयर किया था कि अगर भाजपा सरकार आएगा तो दो कमीशन होगा, एक इंस्टीट्यूशनल करप्शन के खिलाफ और दूसरा हमारी जो हमारी गर्ल चाइल्ड से लेकर हमारी वोमेन के ऊपर जो अत्याचार हुआ है उसके खिलाफ। आज कैबिनेट ने मंजूरी दे दिया और दो रिटायर्ड कलकत्ता हाईकोर्ट के जज भी कंसेंट दे दिया। एक कमीशन का चेयरमैन और जो इंस्टीट्यूशनल करप्शन है उसका चेयरमैन होगा एक जस्टिस रेस्पेक्टेड विश्वजीत बासु, मेंबर सेक्रेटरी हमारे एडीजी रैंक का सीनियर आईपीएस ऑफिसर काम का आदमी जयरमन साहब, और दूसरा एट्रोसिटी अगेंस्ट वोमेन उनका चेयरपर्सन रिटायर्ड जस्टिस रेस्पेक्टेड ऑनरेबल समाप्ति चैटर्जी, और उनका मेंबर सेक्रेटरी हमारे एडीजी रैंक का आईपीएस ऑफिसर बंगाल में बहुत पॉपुलर आईपीएस ऑफिसर दमयंती सेन जी। ये काम 1 जून से चालू करेगा और हम लोग उम्मीद कर रहा है 1-1.5 महीने के अंदर कुछ रिकमेंडेशन भी आ जाएगा। और जनता ने कार्रवाई देखने चाहता है करप्शन के खिलाफ, जो सेंट्रल स्टेट गवर्नमेंट का बेनिफिट के ऊपर करप्शन हुआ, आमफान की रुपया के ऊपर करप्शन हुआ, मिड डे मील में करप्शन हुआ, आवास योजना के करप्शन हुआ, पीएचई में करप्शन हुआ, आपका जिला परिषद पंचायत में मनरेगा में करप्शन हुआ, सबके खिलाफ कुछ कार्रवाई हो।
2: समाचार आकाशवाणी खरसाङबाट सुन्दै हुनुहुन्छ। ताजा समाचार जान्नका लागि सोसियल मिडिया ह्यान्डल एक्समा @AIRNewsKaohsiung अनि फेसबुकमा आकाशवाणी समाचार नेपालीलाई फलो गर्न सक्नुहुनेछ। अब रहल समाचार। पश्चिम बंगालमा भाजपा सरकारले हिज महत्वपूर्ण मन्त्रीमण्डलको बैठक सम्पन्न गर्यो। मुख्यमन्त्री सुवेन्दु अधिकारीको अध्यक्षतामा सम्पन्न बैठकमा राज्यका सरकारी कर्मचारीहरूको पक्षमा ऐतिहासिक निर्णय लिँदै 7 वेतन आयोगलाई राज्यमा लागू गर्ने मंजूरी दियो। भाजपाले आफ्नो चुनावी घोषणा पत्रमा राज्यका कर्मचारीहरूलाई 7 वेतन आयोगलाई लागू गरिने वाचा गरेको थियो। यस निर्णयले राज्यका कर्मचारीहरूको वेतन निकै बढ्नेछ। अर्को महत्वपूर्ण निर्णय लिँदै धार्मिक आधारमा प्रदान गरिने भत्ताहरू अथवा योजनाहरूलाई तत्काल प्रभावले निलम्बन गरिएको छ। यसमा इमाम वा पुजारी भत्ता आदिलाई बन्द गरिएको छ। यसबाहेक राज्यका महिलाहरूका लागि दूरगामी निर्णयमा 1 जुनदेखि प्रति महिना 3,000 रुपियाँ दिने तथा सबै महिलाहरूलाई राज्यको सरकारी बसहरूमा निशुल्क यात्रा गर्ने प्रस्तावलाई मंजूरी दिएको छ। केन्द्र सरकारको आयुष्मान भारत योजनालाई राज्यमा लागू गर्ने मंजूरी पनि मन्त्रीमण्डलले दिएको छ। अर्को महत्वपूर्ण निर्णयमा आईएएस र आईपीएस अधिकारीहरूलाई अब उसो केन्द्रीय प्रशिक्षण कार्यक्रममा सहभागिता गर्न सक्नेछ। बैठकमा मन्त्रीहरू दिलीप घोष, अग्निमित्र पाल, अशोक कृतिनिया, सुकान्त मजुमदार र निश्चित प्रमाणिक उपस्थित थिए। यसैबीच मुख्यमन्त्री सुवेन्दु अधिकारीले अवैध अनुक्रमणहरूलाई हटाउने कार्य जारी रहने तथा यसको विरोधमा बंगाल बन्द गरेर ढुङ्गामुढा गर्ने विरूद्ध कड़ा कार्यवाही गरिने चेतावनी पनि दिनुभएको छ। अर्को घटनाक्रममा मुख्यमन्त्री सुवेन्दु अधिकारीले आजदेखि जनता दरबार शुरू गर्नुभएको छ। जनताको समस्या सुन्न र समाधान गर्न प्रत्येक सोमबारको दिन कोलकाताको सल्ट लेक स्थित उहाँको कार्यालयमा बिहानी 9 बजेदेखि 11 बजेसम्म उहाँले जनता दरबारमा जनसुनवाई गर्नुहुनेछ। दक्षिण 24 परगना जिल्लाको फाल्टा विधानसभा सीटको उपचुनावको तयारी अन्तिम चरणमा पुगेको छ। निर्वाचन आयोगले यस सीटका लागि 21 मई बिहिबार मतदान गराउनेछ। यो उपचुनावमा कुल 6 उम्मेद्वार प्रतिस्पर्धा छन्। यसपटक सबै उम्मेद्वार पुरुष रहेका छन् भने कुनै पनि महिला उम्मेद्वारले उम्मेद्वारी दिइरहेकी छैनन्। निर्वाचन आयोगका अनुसार फाल्टा विधानसभा क्षेत्रमा 2,36,444 मतदाता रहेका छन्, जसमा 1,21,300 पुरुष र 1,15,135 महिला मतदाता रहेका छन् भने तेस्रो लिङ्गका 9 मतदाता रहेका छन्। यसैबीच निर्वाचनका लागि आयोगले 285 मतदान केन्द्र स्थापित गरेको छ। यसमा 261 मुख्य मतदान केन्द्र र 24 थप मतदान केन्द्र रहेका छन्। आयोगले उपचुनाव स्वच्छ, निष्पक्ष र शान्तिपूर्ण रूपमा सम्पन्न गर्न व्यापक सुरक्षा व्यवस्था मिलाएको जानकारी प्राप्त भएको छ। गोर्खाल्याण्ड क्षेत्रीय प्रशासन जीटीएले आज एक आदेश जारी गर्दै विभिन्न कार्यालयहरूमा पुनः रोजगारी वा सेवा विस्तारमा रहेका रिटायर कर्मचारीहरूको नियुक्ति तत्काल प्रभावले समाप्त गरेको छ। जीटीए सचिवालय लालकोठी दार्जीलिङबाट जारी आदेश अनुसार 60 वर्ष उमेर पार गरेका र पुनः नियुक्त भएका अधिकारी तथा कर्मचारीहरूको सेवा समाप्त गर्ने निर्णय गरिएको छ।
4: गोर्खाल्याण्ड क्षेत्रीय प्रशासन सचिवालय लालकोठी दार्जीलिङबाट जारी एक आदेश अनुसार 60 वर्ष उमेर पुगिसकेका र पुनः नियुक्ति भएका अधिकारी र कर्मचारीहरूको सेवालाई समाप्त गर्ने निर्णय लिएको बताइएको छ। यो आदेश पश्चिम बंगाल सरकारको होम एन्ड हिल एफेयर्स डिपार्टमेन्टबाट आएको हालैको निर्देशसँग मेल खाने गरी जारी गरिएको हो। समाप्त गरिएका पदहरूमा एक्जिक्युटिभ इन्जिनियर कालेबुङ, अलगढा, बिजनबारी, दार्जिलिङ इन्जिनियरिङ डिभिजन, एसिस्टेन्ट इन्जिनियर, प्रोग्राम म्यानेजर, इन्फर्मेसन एन्ड कल्चर एफेयर डिपार्टमेन्ट, अप्पर डिभिजन क्लर्क युडिसी र हेड क्लर्क पिएचई डिपार्टमेन्ट कालिम्पोङ तथा टुरिज्म डिपार्टमेन्ट इन्चार्ज मिरिक लगायतका पदहरू सामेल छन्।
2: अब अन्तमा प्रमुख समाचार पुनः एकचोटि। पश्चिम बंगाल सरकारले कोलकाताको आरजीकर मेडिकल कलेज तथा अस्पतालका पूर्व प्रधान अध्यापक सन्दीप घोषलाई मुद्दा चलाउन स्वीकृति दिएको छ। मुख्यमन्त्री सुवेन्दु अधिकारीको नेतृत्वमा रहेको नयाँ सरकारले राज्यमा भ्रष्टाचार मुक्त र पारदर्शी प्रशासन प्रदान गर्ने दिशामा ठूलो प्रशासनिक कदम चालेको छ। मुख्यमन्त्री सुवेन्दु अधिकारीले हिजदेखि जनता दरबार शुरू गर्नुभएको छ अनि गोर्खाल्याण्ड क्षेत्रीय प्रशासन जीटीएले एक आदेश जारी गर्दै विभिन्न कार्यालयहरूमा पुनः रोजगारी वा सेवा विस्तारमा रहेका रिटायर्ड कर्मचारी अधिकारीहरूको नियुक्ति तत्काल प्रभावले समाप्त गरेको छ। आकाशवाणी खरसाङबाट प्रादेशिक समाचार पूरा भयो। अहिले 10 बजे समाचारको अर्को श्रृंखला लिएर पुनः उपस्थित हुनेछौ। सुन्दै गर्नुहोला आकाशवाणी।

0: চিয়া বানার আলিয়াই দিয়ে কিছু পিয়ার নস তো।
1: বিহানে নিদ্রাবাট বিউঝাইনে বিত্তিকই জীবনকো সিলসিলা শুরু হুন্ছ এসরি চিয়াবাট। চিয়া অঙ্গ্রেজিমা টি, হিন্দিমা চায়, বাংলামা চা, জুনসুকই ভাষামা জেসুকই ভনিয়ে পনি এউটা কুরু সত্য হো, ইয়ো এক বিশ্বব্যাপী পেয় হো। বিশ্বকা প্রত্যেক তিন ব্যক্তি মধ্যে দুই ব্যক্তিলে নাই চিয়া পিউঁছন। থকাই মেট্ন দেখি পাহুনাকো সৎকারসম্ম চিয়ালে হামিলাই সাথ দিইরহেকো হুন্ছ। চিয়া কিন পিউন পর্ছ থাহা ভয়ে নভয়ে পনি হামী চিয়া পিউঁছৌ বিশ্বকই মানিসহরুলে পিইরহেকা ছন্।
2: চিয়া খেতীকো কথা এস্তো ছ, প্রায় 3000 খ্রিস্টপূর্বতির নাই চিনিয়াহরুলে ঔষধীয় পেয়কো রূপমা চিয়া পিউনে গর্থে। কতি শোধকর্তাহরু ভন্ছন ইরাবদী নদীকো বেসিনমা পহিলে চিয়া খেতী গরিয়ো, অনি ত্যসপছি চীন ইন্ডোনেশিয়া হুঁদই ভারতকো আসাম অনি দার্জিলিংমা ইয়ো খেতী ফৈলিয়ো। স্বাদ র সুগন্ধমা বিশ্বলে নাই মানেকো চিয়া হো দার্জিলিং চিয়া।
1: স্বাগত ছ আদরণীয় শ্রোতাহরু ইয়ো বিশেষ রূপকমা। ইসকা লেখক মদন ওঝা অনি প্রস্তোতা জেপি তামাং। পরিকল্পনা হো পারস চন্দ্র আলীকো।

0: যা সব বন্ধ হয়ে গেল, আলো বাতি সব গেল রে।
1: তাহলে কি হবে মাসি?
0: তাহলে আবার কি হবে? চলো কোথাও পালিয়ে যাই।
1: কোথায় যাব?
0: চাঁদ মামার বাড়িতে।

0: अनुसन्धान अघि बढ़ाएको छ। स्रोतका अनुसार सीबीआई को टोलीले कोचिङ सेन्टरमा पुगेर कम्प्युटर कागजात र अध्ययन सामग्रीहरूको विस्तृत जाँच गरेको थियो। अनुसन्धानका क्रममा नमूना प्रश्नपत्र, विद्यार्थीहरूको सम्पर्क विवरण, परीक्षा अघि सञ्चालन गरिएकै विशेष कक्षाहरू तथा सम्भावित प्रश्नपत्र लिक सञ्जालसँग सम्बन्धित पक्षहरूलाई विशेष रूपमा हेरिएको बताइएको छ। यसअघि पनि आरसीसी निदेशक शिवराज मोटेङ्गावकरसँग अनुसन्धानकर्ताहरूले लामो समयसम्म सोधपूछ गरेका थिए। भारतको राष्ट्रिय मानवाधिकार आयोगले ट्रान्सजेन्डर व्यक्तिहरूको कल्याण सुनिश्चित गर्ने उद्देश्यले 11 मन्त्रालयका सचिव, महालेखा नियन्त्रक कार्यालय, जनगणना आयुक्त तथा सबै राज्य र केन्द्रशासित प्रदेशका मुख्य सचिवहरूलाई दोस्रो परामर्श जारी गरेको छ। आयोगले सेप्टेम्बर 2023 जारी गरिएको पहिलो परामर्शप्रति सम्बन्धित निकायहरूबाट सकारात्मक प्रतिक्रिया प्राप्त भएको जनाएको छ। भारतका केन्द्रीय अल्पसंख्यक मामिला मन्त्री किरेन रिजिजूले राज्य अल्पसंख्यक आयोगलाई अल्पसंख्यक समुदायका समस्या र गुनासो समाधानमा थप सक्रिय भूमिका खेल्न आग्रह गरेका छन्। आज नयाँ दिल्लीमा आयोजित राज्य अल्पसंख्यक आयोगहरूको सम्मेलनलाई सम्बोधन गर्दै मन्त्री रिजिजूले नरेन्द्र मोदी नेतृत्वको सरकारले देशका प्रत्येक नागरिकको कल्याण र विकासलाई केन्द्रमा राखेर काम गरिरहेको बताए। उनले प्रधानमन्त्री जन विकास कार्यक्रम पीएमजेवीके तथा प्रधानमन्त्री विरासतका सम्वर्धन जस्ता योजनाहरू अल्पसंख्यक मामिला मन्त्रालय मार्फत प्रभावकारी रूपमा कार्यान्वयन भइरहेको जानकारी दिए। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। भारत नर्डिक शिखर सम्मेलन ओस्लोमा शुरू। रक्षा मन्त्री राजनाथ सिंह दक्षिण कोरियाको भ्रमणमा। इन्धनको मूल्यमा फेरि वृद्धि। पेट्रोल डिजेलमा प्रति लिटर 90 पैसासम्म बढ्यो। नीट यूजी 2026 प्रश्नपत्र लिक प्रकरण। लातुरको कोचिङ सेन्टरमा फेरि सीपीआईको छापा। ट्रान्सजेन्डर व्यक्तिको कल्याणका लागि राष्ट्रिय मानवाधिकार आयोगको नयाँ परामर्श। अनि
1: आकाशवाणी खबर पढ़ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 3 দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভায় কেন্দ্রের পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীরাও ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করবেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা বর্তমানে কার্যকর থাকায় এই শীর্ষ সম্মেলনে ভারত ও নর্ডিক অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ, নর্ডিক জোটের দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় $19 বিলিয়ন। এই শীর্ষ সম্মেলন ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মোদী আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রোসাদোত্তির, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি ওরপো এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিকসনের সঙ্গে পৃথক আলোচনায় মিলিত হন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তা ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে চিহ্নিত হবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষদের আয় 6 গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, বস্তার নকশালমুক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নের পথ নির্ধারণ করছে।
2: 19 মই 2026 की ये तिथि है कि जहां से नक्सल प्रभावित क्षेत्र में संपूर्ण विकास की परिकल्पना को लॉन्च किया जा रहा है। बस्तर के साथ जिले को नक्सलवाद से मुक्त कराने के लिए भारत सरकार के द्वारा यहाँ पर करीब करीब 200 सुरक्षा कैंप बनाए।
1: শ্রী শাহ বলেন, বস্তারের প্রতিটি আদিবাসী পরিবারগুলিকে একটি করে গরু দেওয়া হবে, তাদের সমবায় ডেয়ারির সঙ্গেই যুক্ত করা হবে। এদিকে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় আজ খন পোদাহাট জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের সঙ্গে মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। সোনুয়া থানার অন্তর্গত কেদাবীর গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। চাইবাসার পুলিশ সুপার অমিত রেণু জানিয়েছেন যে মাওবাদীদের খুঁজে বের করতে এখনও ওই এলাকায় চিরুনি তল্লাশি চলছে, হতাহতের কোনো খবর নেই। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশে ব্যবসাকে সহজ করতে এবং এগিয়ে নিয়ে যেতে সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারতের লক্ষ্য ত্বরান্বিত করতে এই উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। নতুন দিল্লিতে ইন্ডিয়া রিফর্ম শীর্ষ সম্মেলন 2026-এ আজ শ্রী গোয়েল ভাষণ দেন।
3: This very important engagement relating to ease of doing business and reform that is desirable in this next phase so that we can truly accelerate the pace towards Viksit Bharat 2047. A very appropriate theme, very timely, advancing ease of doing business for investment or India's competitiveness truly is essential if we have to integrate our economy with the rest of the world.
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, তার এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে সহযোগিতা সুযোগ সৃষ্টি করবে বলে তিনি জানান। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ভারত এবং আফ্রিকার কৌশলগত সম্পর্ক অভিন্ন ইতিহাস, উন্নতি, উদ্ভাবন, নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নতুন দিল্লির মনোহর পারিকার ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসে আফ্রিকা ডে 2026 শীর্ষক সম্মেলনে তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পাবলিক পরিকাঠামোগত ক্ষেত্রে সহযোগিতা, সুস্থায়ী উন্নয়ন এবং আন্তর্জাতিক শাসন পদ্ধতিতে সংস্কার সাধনের মাধ্যমে ভারত আফ্রিকার পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আজ জাতীয় রাজধানী অঞ্চলে 6 লেনের অ্যাক্সেস কন্ট্রোলড DND সোহনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়করি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে 87,000 কোটি টাকা মূল্যের প্রায় 1,850 কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে 13,000 কোটি টাকা মূল্যের 225 কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্পের কাজ চলছে। অন্যদিকে প্রায় 34,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভারতের সভাপতিত্বে চলতি বছর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশগ্রহণ করবেন বলে ক্রেমলিন নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে পুতিনের অন্যতম সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আগামী 12-13 সেপ্টেম্বর পর্যন্ত এই শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। এক বছরেরও কম সময়ের ব্যবধানে ভারতে এটি হবে পুতিনের দ্বিতীয় সফর। এর আগে তিনি 2023 সালের ডিসেম্বরে নতুন দিল্লিতে এসেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানটি আগের মতোই চীনের দখলে রয়েছে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সেদেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার অর্থমূল্য 12,328 কোটি টাকা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একই সময়ে বাংলাদেশের সঙ্গে 12,317 কোটি টাকার বাণিজ্য করেছে, যা মোট বাণিজ্যের 8.46%। বাংলাদেশের মোট বাণিজ্যের 21% দখল করে চীন তার আধিপত্য বহাল রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার ফলতার উন্নয়নের যে উদ্যোগ নিয়েছে তা সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত। জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। এদিকে ওই বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যা 6টায় শেষ হয়েছে। শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পাগল হয়ে যাওয়া কুকুরদের বাঁচিয়ে রাখা আবশ্যক নয় বলে কোর্ট জানিয়েছে। জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলে শীর্ষ আদালত উল্লেখ করেছে। বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলা শুনানিতে দেশে পথকুকুরদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন। ইবোলায় আক্রান্ত হয়ে এপর্যন্ত 131 জনের মৃত্যু হয়েছে বলে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো স্বাস্থ্য মন্ত্রক আজ জানিয়েছে। কঙ্গো স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা জানান, আক্রান্ত অঞ্চলে 513 জনকে ইবোলা আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের কমলো সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান সহ আরও বিভিন্ন জায়গায় আগামী দুদিন এই তাপপ্রবাহ চলবে। সেলিমা টেটে আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় হকি দলের নেতৃত্ব হকি দল ঘোষণা করা হয়েছে। 22 সদস্যের এই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। 4 ম্যাচের এই সিরিজ পার্থে 26 থেকে 30 মে অনুষ্ঠিত হবে। জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। রাজস্থান টসে জিতে লখনৌকে ব্যাট করতে পাঠিয়েছে। লখনৌ শেষ পাওয়া খবরে 2 ওভার 5 বলে বিনা উইকেটে 37 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 7:50।
4: पुनः स्वागत छ श्रोताहरूलाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा। अब प्रस्तुत छ भुटानी कार्यक्रममा केही भुटानी गीतहरू।